बढ़िया बांचित हो रहा भैया, तेल के प्राइस फिन चढ़ गए, ओतो के तेल के प्राइस फिन चढ़ गए भैया, ओली प्राइस ऑफ द होक्स्ट निफो इन फिर वीकन, चार हफ्ता के भीतर में तेल के प्राइस बहुत चढ़ गए भाई, ओली प्राइस इन हेवन होक्स्ट निफो चार हफ्ता में, अमेरिका बोले है सोमवार के बोले है स्ट्रात होमस में बोले ओके ब्लॉकेयर कर, इसे अमेरिकन से प्रेसिडेंट डोनाल्ड बोले है ऊपर से ट्वीट तक प्रोसेस उमांगे तोल है फकरे ए बोले इन इन फॉर ब्रेंट ओली के बोले 20% मांगे एक बारेल ब्रेंट ओली के बोले मांगे हैगा इन फॉर रखते ओके तुम भरिए द मार्च स्टाफ फन रिवर ओली ए द मिडल ओस्टन कोस्टन दिनसडग ओक्टन 84.80 डॉलर zo'n 74,50 euro de prijs van een vat Amerikaanse West Texas intermediatie olie steeg naar $79.84 mensen totaal behoed manga hoe je trim kondig zo marke ki Iran ke haven joon hega jo straat Hormuz me ba aur bole hega mangarwaar se 10 baje se Nederlandse tijd opnieuw bole blokkeer kar dega ki koi na aai seke na jai seke hai Amerika deed dat al eerder na het tekening van de intensieve verklaring bole hega VS blokkeer kar dise verder Trump weten dat ieder skip dat wel door de zeestraat vaart tol van 20% over de waarde van de vracht moet betalen. In ruil daarvoor zal Amerika het schip beschermen. Het is niet bekend hoe dat moet gebeuren. Bolle hega hamtelijke beschermkrab. Maar bolle 20% tolon met tol bhario bhaiya. De aankondiging van Trump is een nieuwe wending in de strijd tussen Amerika en Iran over de controle van de straat Hormuz in tussen Iran en Oman ligt. Met de tolheffing treffen de Amerikanen niet alleen Iran, maar ook de internationale handel. 34% van de wereldwijde oliehandel passeert de zeestraat. Dus hoe ze teel passen weten, op is het misbruiker. Ja, de kokawe, op harike pare. De ko jogi ka bole he, jogi, jogi. Mahinder jogi bole he, forces is ka fei hape ke tu tu jano rahi santoki raha. Una hai, de ego waarnemer voorzitter hoa pe hai. Maar ab us sabke chahenge nawa wala kise kare ke. Ta Mahinder jogi bole he, bole he ga, ego purana minister uske kara Ganesh Kumar Kanhai. Bole u geskikt he als partijleider. Bole he ga, volgens hem beskikt kan hij over een goed CV. Kent hij de VHP van buiten binnenuit en zou zijn verkiezing geen slechte keuze zijn. O bole kan hij ke bole he. O Ganesh Kumar kan hij ke bole he. Als voorzitter VHP ke banawe ke. Maar o akeel nam bestaan kar pai. Ik er bare me jogi bole he. Dat hij alleen een kandidaat zal ondersteunen wanneer hij overtuigd is van dienstkwaliteiten. Formeel is er nog iemand, niemand voorgedragen naar binnen de partij. Zijn volgens hem al beweging gaande in de aanloop van bestuursverkiezing mee. Orbole hega deskundige belangrijk hega dan leeftijd. Jogi vindt dat nieuwe voorzitter hard moet hebben voor Suriname en de VHP niet voor eigen gewin mag gebruiken. De partijleider moet volgens hem beschikken over deskundigen en er ervaring. Jogi zit eigen kandidatuur niet zitten. Après bole bole hem als voorzitter bole hem naar de kila, ki hem voorzitter bati. En hoe is de kila bole hem naar de kila oma. अब देखो भैया लेडिन के सुरीनाम में बड़ा जबर साइबर क्रीम हो लगल भैया लेडिन गेवन द खतरीन ओवर द साइबर रिस्को बेहतर ते हरकेनन तू जाने साइबर भैया का बोले इंटरनेट के चीज सेवन बहुत जबर का बोले है अन अन अन अन क्राइम हैगा साइबर रिस्को है तो ओके बारे में बोले हैगा सबन तोरारिका होटल में तू इ वर्कशॉप करी से साइबर सिक्योरिटी के बारे में और बोले वर्कशॉप बोले हैगा अन रखीरिंग बोले है इंटर अमेरिकन से ऑटोविकलिंग्स आईडीबी बैंक ऑर्गेनाइजेड द बेइन कोस्मार्क डील आउट फॉर रिक्स ट्रेनिंग एंड दे वर्डन गेसोर्ग फॉर द ईसीटी प्रोफेशनल्स और बोले फंड गेरिनोमिटेड साइबर सिक्योरिटी बदरेफन इन सुरीनाम
तो सूरीनाम में भी साइबर भैया के बारे में सब कोई के ऋषि को है क्रिस द्वारका सिंह जोन बा आईसी के सिक्योरिटी कंसल्टेंट बा बोले हैगा लाटविया का कम्युनिकेशन जी सूरीनाम ऑप्टिकल दैट ऑर्गेनाइजेशन स्टेज अफलंकर वर्धन फॉर डाटा एंड डिजिटल प्रोसेस हमारे जनता अब देखो एक औरत भैया फ्लिक टाइक में से उड़ गए बहरे हां उड़ गए भैया फ्रॉ फन एट फ्लिक टाइक राम खसोखन और खसोखन मन आल्सो दूत खान खान में जामन एक बारे में आदमी बोले फोरख वीक बोले एगो प्लेन के अन अन खबरोकर फ्लिक टाइक आईना दग गया भैया आईना फूट गया तू जाने हैगा बगलिया वाला खसोखन और ऊ जाने जो फूट जाए तो भीतर के जी बहरे घीचीगा तब बोले एकर बारे में बतावे है तेज फ्लिक ना राइनर लिख नोग इन सिकन हुई है हाथ zich volgens de vrouw weinig herinneren van de gebeurtenis heeft moeite met communiceren. Toen ja wat daar weer hega, bolle hega, een Svetlana hield haar echtgenoot vast aan zijn benen terwijl zijn hoofd en schouders uit het vliegtuig stakken. Ook al had hij een mooie behere hoige schouders behere hoige he. En Adamia ook haar goor pakkerke en nietje dawaai ze wil je toet boord je te willen hem bieter saad jabe. Ik haar baare me bol ze Griekse publieke me omroep me. De man hing volgens haar bijna 2 minuten deels uit het gekozen vliegtuig ramp en verloor zeker 3 keer het bewusteloos. Maar bolle goor na choriza pan aurat ke bole ek riya khine metin pakta sen binen ek dag als we dood gaan gaan we samen dood ek ke bole admi pan aurat ke ta jor chahe hai anders ko tuigen melden eerder dat de man zijn gordel had om had waardoor zijn vrouw hem samen met 2 andere passagiers weer naar binnen trok. Ook een gordel had bij je lagaar. Ademje, hoe ik maar een na-oerpijl. Nee, Ademje, zou ik gaan. Bolle 61-jarige man raakte zwaar gewond natuurlijk. En verkeerd in shock. Vooral zijn hand is er slecht aan toe. Verder heeft de brandwonden kan niet communiceren. Ook kan zijn gebeurtenis niet goed herinneren. De Griekse naar de Duitse. En toen het vliegtuig plotseling 2700 meter zakte, volgens verschillende Griekse media, leek erop alsof een deel van de vliegtuigmotor was afgebroken en tegen een raam was geknald. Het raam ging stuk, waardoor de cabine druk verloor, de mensen. En ja, wat we hega voelde alsof we niet konden ademen. En ja, wat hij passagiers bole hega, bole ook zelfs zo'n neerstorten hoe ja we. En bole hega, hoe ze voelen karatra, niet konden ademen. Ze hebben saas binnen lijkt, maar dat deko bij je aina, je poort je het ketra bawaal he. Meerdere keren buiten bewusteloos hoe je raha. Zuurstof gebrek raha en shock. Een andere passagier dacht dat iemand per ongeluk de deur van een nooduitgang had geopend. Maar Reiner zei in een verklaring dat het vliegtuig was teruggekeerd naar de luchthaven en de passagiers een vervangende vlucht hebben gekregen. Onder meer Boeing, het bureau van Amerikaanse luchthavenautoriteiten, de Europese Unie voor de veiligheid van de luchtvaart onderzoeken wat er precies gebeurd was. Kijk, hij zei een wat dacht ik, ja, toen je baant hebt. Reiner के बारे में लेकिन बहुत हिम्मत के बात है कि ओकर आदमी ओके जोर से गोड पकड़ के अपन औरत के पकड़ ले रहा भैया अब देखो यहां का बतावे है भैया सिंस द एस्ट मानदन ओरलोक जो तू जाने यूक्रेन में हुए हैगा जब से शुरू भेल ओरलोक यूक्रेन और रूसलांत में इतना आदमी यूक्रेन में न मरल भाई जितना आदमी अब मरल है Vooral Russische luchtaanvallen over de steden ver van het front zijn de schuldigen. Ik heb een VN mensenrechtenmissie. Rechtenmissie in Oekraïne me bole hè, bole waarnemersmissie bole hè. Amerika is geëscaleerd trend met de stijgende tol. Burgers janta mara hè, hoe apen bhaiya. Behoed van ontruste escalatie hè. Or bataye gaye hè gaan. कि ओ महीनों में 293 उक्राइनसे बर्गर्स मरला हेड ओदर रिकॉर्ड्स नॉट पास अ मंथ हैज लाख्ट ओवर द लाख इन द फर्स्ट हाफ ऑन 33% तो इतना आदमी के मारी सेगा रूसलान जाए के जनता के अनस्कुल्ड मेंसे जाए के और मरले भैया ओ है उक्रेन में
भैया हम तरी जाई तो SLM भैया यहाँ बड़ा खुशियाली हम देखेला है SLM स्लाख करी से भैया इस या ओ बोले ऑडिट En Sir Council voor Nieuwe Samenwerken, Luchthaven Maatschappij SLM, bole hega, standaard, bole hega, audit van de internationale civiel, een ICAO doorlopen, volgens de algemene directeur Johan Sandy, bevestigt het resultaat dat de nationale luchtvaartmaatschappij voldoet aan de internationale veiligheid en kwaliteitsstandaard, wat de weg vrijmaakt voor nieuwe commerciële samenwerking. Dat is wel een goed teken, mensen. Ouders hebben een auditslezen gehad, dat wil 9 juli keer beoordeeld bij Lega SLM, die ons op internationaal mee veiligheid maar oké. Okay. Toen, ja, hoop ik helaas op iets moois jaar, maar vertraging waar ik mee kijk ze. Maar dan laat ik even met rust, mensen. Zodra er nieuws zijn over SLM, ga ik jullie zelf op de kop bij jabberdest cocaïne pot pakken mijn na ik doe je bhaiya 3700 kilo cocaïne milal hai na pakrane bhaiya kus van Suriname me ekdam kus Suriname me machhari ke boat me bhaiya mana ko koi pataka raha nani ko koi pataka na raha yaar ba ka na raha o ma cocaïne raha 3700 किलो कोकाइन मछरी के बोट में भरला 7 तारीख जुलाई के ब्राजीलिया के सिपाही और अमेरिका के ड्रग्स के दिया के इस सब संगे जाई के पकड़ी से और इतना ढेर सुरीनाम के किस पे पकड़ान है 3748 किलोग्राम कोकाइन ऑन बोर्ड और द बोट अरिफेर द सो मार के 13 तारीख के मरीना बासर बेलम मेलाई से पोटिया के सेवन स्लीप करके उतरा कोकाइन से और बोले ब्रासिलिया से देश तक परा में और बोले है बकेंट दैट 4 ब्रासिलियनन ऑफ हेटर दैट सेन आंगहोदन of verdenking van internationale drugshandel, samenzwering in de financiering van drugshandel. Of volgens de federale politie was de actie het resultaat van een onderzoek dat in april wel gestart met steun van de internationale inlichtingendienst. April is een onderzoeker te gaan. De opdracht is van Pakalisega. Op het oude vermoedelijk Uchijua Jatra Guinea Afrika mee via de zogenaamde Suriname route. किस सरनाम में तू जाने कहां सब पकड़े भैया वहां बोट उठना है तो बोले सरनाम के रूटर से बोले सब यात्रा क्यों नहीं है अफ्रीका में बोले व्हाट स्टेज फाकर खबर एक दूर क्रिमिनल ऑर्गेनाइजेशन ओम ड्रग्स बनाए थे अमेज़न खबीर ना अंदर लंदन तो स्मगलिंग में से और यहाँ बताए गए हैगा बोले उनके 1600 किलोमीटर इसे फार कर भाई द actie werd uitgevoerd door een schip van de Bocaina van de Braziliaanse marine dat 10 dagen op zee verbleef in samenwerking met het team van de federale politie. Op het aanwezig aan een massaal pakketten cocaïne middel. Voorlopige test bevestigt dat het een pure cocaïne ging. Aan boord verbonden zich alleen de kapitein en 3 bemanningsleden allen afkomstig uit Para. Ribap. Ja, maar aan de boord bevonden zich alleen de kapitein. Oude 3 bemanningsleden, allen afkomstig uit Para. Volgens de marine werkte zij mee tijdens een inspectie. De boot bleek echter niet over de vereiste documenten te beschikken en was uitgerust met meerdere extra dieseltanks waarmee een overtocht van ongeveer 10 tot 15 dagen over Afrika met Pahunjar bhaiya. Mooi voorbereid kalelha. Ze beslag hoegen hebben. Pakketten ze beslag hoegen. Verder onderzoeken we hebben. Of bolle hega deskundig opgeile botia. Bolle hega meer duidelijkheid te krijgen over gebruikte logistiek. Reisroute herkomst van de lading. Of bolle volgens de regionale hoofdcommissaris bolle hebben. Alexandra Andreda Silva bolle onderzoeken. Ki operatie joraha financiële. शेयर भाई लगो क्रिमिनल नेटवर्क से बोले कि क्रिमिनल नेटवर्क कर रहा है एक अंडरसुक ब्लेड दैट फार्ट के इसको बहुत ऑफ स्केप

En een supermooie song. Dus het was een hit, deze film, Zilsla. तो हम चलते हैं और आगे को अपना समाचार को लेकर हमारे भौजी लोन बारा जो लोभी करे कटिया ना लगावे के मतलब कारता खेले के भैया जही देखो बैठल ले त्रुफचाल हुए छोपतिया होवे तो कौनची कौनची होवे है ऐसे सुरीनाम में भैया क्यूबान बैठ के अपन घर में बहरे मतलब बालकोन में बैठ के और कारता खेले है ओहू सब कारता खेले है और औरतिया बिचारी अपन घरवा में रहा घरवा में रहा तो ई सब मोई से कारता खेले भैया ये बात है सुरीनाम की हमारी जनता बैठ के कारता खेले है अपन बालकोन में उतरे में भैया कारता खेलते में रोफर्स मास्कर पहिर के घुस गए भैया ना कारतवा खातिन बंदूक फंदूक ले के नानी गईल है और अपन पिस्तौल ले के ई सब के रोफ करी से भैया एगो फिरन देर तक यार के कोई बांध रहा बवोनर फरकलान कि त्वे अंदर अपन बालकोन सात कार्तन तरवेल से फ्रोसिक इन द वोनिंग बफोन प्रोसीडिंग स्प्रोंग द इंद्रिंगस ओवर द skating and feelings on aur 6000 american dollar leke bhagge bhaiya sona keti eti leke bhagge kariya fit leke new charles burg me aur ghus gaye hain for sochten criminale maakten gouden halsketting en 6000 amerikaanse dollar bij de overval raakte niemand natuurlijk gewend mensen natuurlijk nee. Maar is het te bagget op je karta kelly open gare die van ijzer he apan tala lakker ke baitio bhaiya bhitar me die van ijzer tala karke baitio ya want tu na jaan sake he ki tu rakhiye ke kono aile portuale ke mate rofer se bhaiya karta bhi na khel sake apan ghar me chain se na rah sake isri naam des ke samachar he hamare janta want ne कैसे बोलिए सरानांग ना स्वीति लान भैया कैसे स्वीति बोलिए बैठ के तू ठीक से करता ना खेल सके भाई अब देखो नेस में चोरी भैले जहाँ पे शौवा लोन मौसी जा है देखे नेस में चोरी भैले भैया कलाइस में कहाँ से चोरी भैले इन बराग भैले है और वहाँ के डायरेक्टर हैगा दीनो डमरू है चार्तन बेरक भी सौंदर बोले पैनलक है और पहले तो रहा उभरन तो रहा भैया नबरंतो अनु का बोले रमिया के बन हो गए है मौनी होंद रहा हाँ भैया मौनी होंद वो तो पेल भागल रहा ब्रासिलिये में कहाँ पे सिपाही खोजत और पकड़ के अमेरिका में कि कहाँ बन है भाई उन्हें नहीं कर सके कि फ्रांस में तू जाने कर कहानियाँ बड़ी लंबा चौड़ा है वो बन है जब ले को कर तकसीम छोड़ दे बाकी यहाँ पे ओकर जगह यहाँ पे आई रहेगा दीनू डमरू चातन ब्यूरो खेगा डायरेक्टर फनेस जहाँ से वन हुए जाए जाए वहाँ पे स्पोर्ट को के बोले हैगा पैसुअन रहा स्पोर्ट अकोमेंडासी के बारे में जिसे आलमाल ऑन फ्रेंड मैं भैया उतरा बड़का हाल में नुके ना वाक्तर है ना कुछ ना तो हुआ पैसा भला धरियो तरी सोचो तो यह तो खन बैंक में से तो जो कौन पैसा धरिए खबाओ में के कंट्रोल करेगा क्यों मैं 10 रुपया हैगा तो 3 गो हमारा हैगा कि 7 गो बदरई फोके नर ऑनलाइन फन इन ब्राक साल निस De beveiliging werden aangescherpt. De directie zegt volledig mee te werken aan de politieonderzoek en blijft aandringen op de spoedige invoering van een permanente beveiliging. Op dat zonobha, in plaats van upaisua, bank me hua petudhar, ap ose jada karcha karikam karta ap hua dharige ko beveiliging jo permanent beveilig kariga. Daarnaast zullen extra maatregelen worden getroffen om herhaling van soortgelijke incidenten. De utra badka neeshe bhaiya ka hua pe camera na hai, ki camera am dekse के आयल है के नायल है फॉल्कन डायरेक्टर ब्लेव द इंसेंट अनफर्मिंदर गericht op het verdere moderniseren beschermen uitbouwen van een nationale bole indoor te ibara शर्म के बात है भाई कि तू पैसा जइए धरे स्पोर्ट हाल में सुंदर बात waarvoor er genoeg banken zijn het is een bedrijf mensen een bedrijf geld die hoort namelijk op het bank te zijn en nu ga je weer geld investeren op een beveiliging op oké okay, hermijn चलो
salaris baru. So cuk tu hai, or in plaats van uhi paiso ase, set rondom een paar camera's, dan kan je toch beter beveiligen. Op de gooi ik aurat bij je 59-jarige rover bij je geile aurat ke keti ghinj ke bhagal hai, aur geile keti bed deis raha, kaan bole hai go goud smit ke, haa, 47-jarige ko jermijn ke afstemmen met ze ook ke pakraenge wakki bij je, want keti ya abbe na galae raha, keti ghinj ke bhagal hai bij je, ee aurat ya bichari, sanichar ko overval karat raha, a bichari ko deutje karat raha, lacht ditten, su tal raha din ke tu jane admi soote hua, din ke, ta ohi me jai ke ee admiya churwa jai ke oke loot li se hamare janta. Ab dekho PKI ka bole jano, PKI ka hai to, PKI bole hai gaan, noemt rechtsstaat schijn bedrog in Suriname, krijg je gewoon ontslag en een directeur salaris tot je dood. Bap, bap. Bole, hepike, bole, hega, Suriname. Bole, rechtsstaat in Suriname. Noem een schijnbedrog. Bole, rechtsstaat na de Swame. Bole, volgens. Bole, iactiviswaka. Bole, bole, brontok. Bole, PL, topper, brontos, omoharjo. Nu moeten zijn opgesloten indien de rechtsstaat inderdaad bestond. En de PG haar werk inderdaad correct deed. Bole, je PG, panka, moeikarati, eremia, somoharjo, kabintja. Ban ho jai ke PKI bole hai bole oke sam start van beschuldiging kan is abbe u jai ke de yara me chilai chilai batia hai bole het zelf de geld volgens PKI ook voor de al enkele jaren voor vluchtige ex-minister financiën hoofdraad ke bi bole hai bole baki deswa bole rek staat na bhaiya ab deko ego sakra bole melk centrale ke ziet hij dat verdachten binnen 6 maanden weer op vrije voeten zijn bole hij activist bole ex-LVV minister Permansiudin kebole he onder wiens ministerschap er heleboel oneigenlijke praktijken op ministerie van landbouw pe bhele bole ohu bahre ghume he PK bole una biswas karega ki bole ego quick scan bhele bole verschillende ministers jo nom dat na zijn zeggen nu na het resultaat niemand zal worden opgesloten. Bole kooi naar ben hoi. Chai quick stand. Chai joon stand. Bole. Bole fingers zullen snijden. Bronto somo harjo. Ama musu bensroto. No no de. Mocht atom pai. Heeft hij een dag gezeten. Nee je krijgt gewoon ontslag. En een directeur salaris tot je dood. Ik er waren PK DTV bolis hè. Op PK bolle wegens zijn kritische houding tijdens de vorige regeerperiode meerdere malen werd opgesloten. Bandraha, wie het zwaar heeft, zwart heeft, zegent zichzelf. De enige partij die nu niet aan de macht is, is de VHP. Maar iedereen zit daar nu. De NDP, ABOP, NPS, PL. Iedereen zit daar naast die pot. Wanneer iemand van de ene partij wordt opgesloten, weet de andere partij dat iemand van hem ook aan de beurt komt. Op den duur sluit ze niemand op. Iedereen heeft een vinger in de pap. Al dus PKI, ik er waar niet mee bole he, safabat. Dus to chinoa loon bhaiya hoon apna khali supermarket hai. U sab ke sur jati ke kapda hai banduk hai bhaiya. Hiya bole se leken om manskapen van een leger. Hun kleiner gedrag en houding. Mouwen pakken is ook Chinees vlak bedrukt. Ze verplaatsen zich in grote groepen meestal. Bole he ga vanuit het basis naar de goudvelden. De beveiliging het grootwinningsproces. De meesten zijn gewapend, vooral met geweren. Verschillende personen uit het binnenland van Suriname maken gewag van die volgende fenomeen. Ik erbaar met zijn minister Poochetra. Ik heb keer he. De minister heb het ook onderzoek weer. Maar ik zie nu aan hun behoed je beroof kunnen. Op een eigen admiddere. Op een goudsconcessie. Ik heb bewaakker. Er is een video op de sociale media. Ik draai ki gouddelver tekeer gaat tegen de groep Chinezen. Omdat hij geschrokken is van een aantal gewapende buitenlandse mannen in de buurt van zijn weg, in een werkgebied. Oh, Rikker Bane, mijn ICC baant hij. Oh, bole, Bebke parlement Ronnie Assambina, bole, in de Nationale Assemblee. Bole, he, toen waren ook gewapende Chinese mannen gezien bij de goudconcessie. De autoriteiten moeten de gemeenschap zo spoedig mogelijk informeren over de verontrustende zaak. Dus toe. हमारा देश में भैया अपने तो के अपन फैल खोजे के परिगा
जिन वालों बंदूक ले ली सब खड़ा है अपर कौन सेसी जोन है सोना के और सब अपरे बवाक करे है ओम दास को तू लोग के हुआ बोले जैसे विश्वसवे ना भैया कि उस सब के अब देखो गयाना में ना फेनी सुला में अरबी फेंगो फिन ओई के भैया दो दन ताल अरबी फे फेनी सुला जोन भैला अरबी से 3,811 रेडिंग्स फास मार्क प्लास फॉर द वीदर अबो अब समांगे सब बनावे 24 जारी के यूनिक है यहाँ पे भैला जहाँ पे 3,811 आदमी opgelo otra admi merge raha terwijl de hoofd van de vinder van de overleven vrijwel is verdwenen. Venezuelaanse autoriteiten hebben donderdag een balans bekend gekregen waaruit bekeek waaruit bleek minstens otra admi marel he 10.000 anderen raakten gewoon en wordt nog vermist laat zo je toen hoek je aardbeving mee Venezuela me etra duk bhele bhaiya. Dus de Venezuelse dodenaantal is gestegen naar 3811 gobhai. Ye baat hai. Hamare janta. Amerika bhaiya on the scap kari se. VS on the scap and meer dan 600 illegale drone. Rond de WK stadion me bhaiya. Rondom WK stadion me 600 drone. Seven on the scap kari. Amerikaanse autotrein hebben een locatie. Waar wedstrijden van een WK voetbal wordt gespeeld. Meer dan 600 drones on the scap. Volgens de Amerikanen. Bullen zijn alleen in Miami tijdens een wedstrijden 130 drones uit de lucht gehaald of andere wijze onderschept. Bullen de onderschepping maken deel uit de aangescherpte veiligheidsmaatregelen. De Armee Urawe drone, die ik heb al dekken, ik heb ja, jena jaipawe, de Oma's Utra Utalese. 5,5 kilometer rond de speellocatie binnen de zone is vliegverkeer verboden. Koekje lamaai oreke, 5,5 kilometer mee. Op een 10,000 voet per. Op een omgereken ongeveer 914 meter पे हमारे जनता तो ये सब बात है हमारे जुन्ने

0: द मैन विद गोल्डन वॉइस, तरत साहब ने आपको सुनाए हैं, उनके आगे गमे दिल भुलाना पड़ा और ये शानदार गीत छुपाना पड़ा। और ये शानदार गीत हमने पेश किया फरफाहुन हिंदुस्तानी रेडियो। चलिए देखते हैं घड़ी पर, तो धीरे धीरे समय हो रहा कि आपको विज्ञापन सुनाऊं। तो लीजिए हम यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूं गया और यूं आया।
1: हर काम के लिए, हर अफरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफरतेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07537322747। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocaat en kantoor aan het raam zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De overheid doet niet genoeg om de duizenden vrouwen te helpen die vroeger werden gedwongen om hun kind af te staan, en voor de kinderen die zo werden gescheiden van hun ouders. Dat vindt bureau Clara Wigman, dat de afstandsmoeders bijstaat. De overheid bood begin juli excuses aan en beloofde herstelmaatregelen, maar die schieten tekort, laat de vrouwenorganisatie weten. Het bedrijf achter de Formule 1 eist vandaag in een kort geding in de rechtbank in Den Haag van twee Nederlandse bedrijven informatie over personen achter malafide ticketwebsites. Daarmee wil de Formule 1 deze oplichters aanpakken. De twee bedrijven weigeren alleen de gegevens te verstrekken. Er zijn geen aanwijzingen dat een schip dat onder Curaçao is geregistreerd betrokken was bij een incident in de straat van Hormuz. Dat zegt het Curaçaose ministerie van Verkeer, Vervoer en Ruimtelijke Planning na een bericht waarin wordt aangegeven dat een olietanker uit Curaçao door de Verenigde Staten zou zijn uitgeschakeld in die zeestraat. De Britse handelsminister wil dat de Wereldvoetbalbond FIFA een onderzoek instelt naar een incident op het veld na de halve WK-finale tussen Engeland en Argentinië van gisteravond. Argentijnse spelers hielden een spandoek omhoog met daarop de boodschap dat de Falklandeilanden, een overzees Brits gebied voor de kust van Argentinië, in feite bij Argentinië hoort. En dan het weer. Vanmiddag veel zon in het zuiden, maar naar het noorden toe meer bewolking. Bij een matige noordoostelijke wind is het zo'n 22 graden in het noorden tot 30 in het zuiden. Vanavond kan er in het noordoosten nog een bui vallen. Vannacht koelt het af naar 16 graden.
5: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahun Hindustani Radio.
1: Har kaam ke liye, हर अफरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफरतेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक। सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07-3652-2747 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: www.fahonfm.nl पर आप चुने जो लोग चुन के इन मीटर पर आपका हृदय से स्वागत है. हमने कहा था धीरे धीरे आपको पीछे लग जाएंगे सालों में, तो लीजिए हम आपको ये सुना रहे हैं. क्या ख्याल है अगर जब मैं आपको ये सुनाऊं इस तरह से?

सुनने वालों, यहाँ से हम आपको बहुत प्यार के साथ स्वागत कर रही हूँ। आप सुन रहे हैं फाउन हिंदुस्तानी रेडियो और यहाँ से प्रोग्राम चल रहे हैं ज्योति का प्रकाश। तो दूसरा भाग में हम आपको ये बताएंगे कि विद्या के बारे में, विद्या यानी कि कैनस। आश कैनस हैप वन इट्स देन हैप ये एर वेट वन। Kennis kun je over verschillende onderwerpen verwerven, zoals kennis der natuurkunde, taal en handel. De kennis die je op school opdoet, is vooral maatschappelijke kennis. Als je hard genoeg studeert, kun je een diploma behalen en werk vinden. Deze vorm van kennis is dus nodig om je gezin in het levensonderhoud te voorzien. De kennis die je krijgt door het bestuderen van de heilige geschriften is kennis om onderscheid te kunnen maken tussen goed en slecht. Ook helpt ze je de juiste beslissing te nemen op je levenspad. Deze vorm van kennis is dus belangrijk voor je levensinrichting.

0: और मैंने भी खते मैं भी खते महबूब का नाम लिखा है हमारी यारो।
1: दिस इज वाहन हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेट कांतोर आनंद राम शुद्ध वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
3: इनगेस्क्रेवन एन गेस्पेशलिसेर्ड इन द रेक्सगेबीडन रजिस्टर फान द ऑर्डर अलगेमीने रेक्सप्रैक्टिक हिएरोंडर फालन बर्गरलिक रेक्ट ऑफ्टरवेल सिविले ज़ाके बेस्टुर्सरेक्ट एन स्ट्राफरेक्ट पर्सोनन एन फामिलीरेक्ट ज़ोअल्स एक्सस्केडिंग अलिमेंटासी ज़ाके ओमगांग्सरेगेलिंगे औडरशप एन एरकेनिंग येगदरेक्ट मेट फोलगेंडे गेबीडन येगदबेस्केर्मिंग्सरेक्ट ओंडर टुसेगस्टेलिंग उइट हुइसप्लास en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Een Italiaanse rechtbank heeft vandaag meerdere bestuurders veroordeeld voor onder andere nalatigheid rond de instorting van de Morandi-brug in Genua. De belangrijke verbinding in de Noord-Italiaanse stad bezweek in 2018. Daarbij kwamen 43 mensen om het leven. De hoofdverdachte werd veroordeeld tot 12 jaar cel. Een vrouw van 38 die eind maart zwaar gewond werd gevonden langs de A12 bij Maarsbergen, heeft dagenlang vastgezeten in een woning in Zeist. Dat kwam naar voren tijdens de eerste voorbereidende zitting hierover. De vrouw zou daar zijn verkracht en mishandeld. De rechtbank in Rotterdam heeft cryptoplatform Knaken vanmiddag failliet verklaard. Het OM had eind juni het faillissement aangevraagd na signalen van de autoriteit Financiële Markten over een zeer zorgwekkende situatie. Het Openbaar Ministerie startte eerder een strafrechtelijk onderzoek omdat 7 miljoen euro aan tegoeden van klanten van Knaken ontbreekt. Er is in Nederland nu een officieel watertekort door de aanhoudende droogte. Dat meldt Rijkswaterstaat, de waterschappen en andere waterbeheerders. Op advies van een speciale commissie heeft het ministerie van Infrastructuur en Waterstaat besloten om op te schalen naar niveau 2 in het maatregelenpakket tegen droogte. Bij niveau 3 is er sprake van een crisis. En dan het weer. Bij een matige noordoostelijke wind is het zo'n 22 graden in het noorden tot 30 in het zuiden. Vanavond kan er in het noordoosten nog een bui vallen. Vannacht koelt het af naar 16 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: तो एक दो शायर भी बीच में हम आप लोग को बता देंगे पढ़ देंगे कि जैसे है इतना बेताब ना हो मुझसे इतना बेताब ना हो मुझसे बिछड़ने के लिए तुझे आंखों से नहीं मेरे दिल से जुदा होना है। तो हम चलते हैं एक गीत के ओर और वो गीत क्या होगा दे दे और आपसे हम क्या मांगते हैं ना पैसे मांगते हैं ना खाना मांगते हैं और ना तमाचा मांगते हैं सिर्फ प्यार ही प्यार मांगते हैं और कौन सा प्यार मांगते हैं आपको किशोर दादा ने यहां पढ़े और सुनाते हैं।

0: जी मेरे, बस तेरे जैसे कुछ किरदार धोखेबाज निकले।
1: और तेरा नाम धोखा रख दूं और तुम नाराज हो गया है क्या? कि कहते हैं हमने ना मोहब्बत मिली, हमें ना मोहब्बत मिली, और हमें ना मोहब्बत मिली ना प्यार मिला, हमको जो भी मिला बेवफा यार मिला। अपने तो बन गई तमाशा जिंदगी, हर कोई मकसद का तलगार मिला। कि कहते हैं दोस्तों प्यार में धोखा होता है, तूने ही लगा दिया इल्जाम इस बेवफाई, अदालत भी तेरी ही, गवाह भी तू ही थी। तो हमारे यारो, और हम अपना प्रोग्राम को और आगे को बढ़ाते हैं, और ये गीत है प्यार का दोस्तों, प्यार का सॉन्ग है, बेदर्दी से प्यार का सहारा न मिला।
2: जब हम बड़े हो जाएंगे तो मुझसे शादी करेगी?
3: हाँ।
2: प्रॉमिस?
3: प्रॉमिस।
2: तो फिर मैं अभी आया।
3: ओफो, ये फिर कहाँ चला गया?
2: तो फिर साइन कर इस पे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अर्फर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक, और टेलीफोन नंबर 07 3652 2047। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
4: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
5: Een Italiaanse rechtbank heeft vandaag meerdere bestuurders veroordeeld voor onder andere nalatigheid rond de instorting van de Morandi-brug in Genua. De belangrijke verbinding in de Noord-Italiaanse stad bezweek in 2018. Daarbij kwamen 43 mensen om het leven. De hoofdverdachte werd veroordeeld tot 12 jaar cel. Een vrouw van 38 die eind maart zwaar gewond werd gevonden langs de A12 bij Maarsbergen, heeft dagenlang vastgezeten in een woning in Zeist. Dat kwam naar voren tijdens de eerste voorbereidende zitting hierover. De vrouw zou daar zijn verkracht en mishandeld. De rechtbank in Rotterdam heeft cryptoplatform Knaken vanmiddag failliet verklaard. Het OM had eind juni het faillissement aangevraagd na signalen van de autoriteit Financiële Markten over een zeer zorgwekkende situatie. Het Openbaar Ministerie startte eerder een strafrechtelijk onderzoek omdat 7 miljoen euro aan tegoeden van klanten van Knaken ontbreekt. Er is in Nederland nu een officieel watertekort door de aanhoudende droogte. Dat meldt Rijkswaterstaat, de waterschappen en andere waterbeheerders. Op advies van een speciale commissie heeft het ministerie van Infrastructuur en Waterstaat besloten om op te schalen naar niveau 2 in het maatregelenpakket tegen droogte. Bij niveau 3 is er sprake van een crisis. En dan het weer. Bij een matige noordoostelijke wind is het zo'n 22 graden in het noorden tot 30 in het zuiden. Vanavond kan er in het noordoosten nog een bui vallen. Vannacht koelt het af naar 16 graden.
4: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.